mặt anh em mặt anh em mặt anh em mặt anh em mặt anh em mặt anh em mặt anh em mặt anh em mặt anh em mặt anh em mặt anh em mặt anh em mặt anh em mặt anh em mặt anh em mặt anh em mặt anh em mặt কম্পিউটার বিক্রি করলে শিকাউনে আনি মারমাত করলে নেপালকে নম্বর ওয়ান হারো এন্ড স্টাটো এডুকেশন সেন্টার হনি ও সিপিএন মাতা কম্পিউটার পাউনো কা সাথে কম্পিউটার শিকাউনে রকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিক্রি ঘর মই ব্যাংক মই সব স্কুল অফিস দুম সুকে সং সস্তা মা বিক্রি এই আয়রা প বনাউনে সুবিধা পিন ছ জুসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাচ্চা কুপিন ব্যবস্থা আছে হই কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম ও ইনভার্টার কো ব্যাটারি পানি পাইন ছ ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট পানি পর জোড়ি ছ থাও আমার মনে হয় আগে ডাকে তাল নো বেতাল মহিদের ফির দুঃখ পাইয়েলান ঝুষে হাও এ ফোন নম্বর।

0: মোটু এতদিন কাঁথিও
1: কি গো কাঁথিও নি সলে তো নিকল দি রোয়নি প্র্যাকটিস বাট
2: কি না
0: রেগুলার না আয়ার আনি আবা আব্বু তো রেগুলার
3: হোয়াট ইজ দিস ম্যান